0: Het kent je nu in de
1: kriëleison.
0: Δηλαβούς όσων ελέησον και διαφύλαξον ημάς ο Θεός.